আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 8ই আষাঢ়, 1948 শকাব্দ, 29শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 14ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:56 হয়ে 41 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 17 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা না থাকলেও জলস্ফীতির একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ রাত 11:30 পর্যন্ত 0.9 মিটার থেকে 1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ দেখা যেতে পারে, যার স্থায়িত্ব হতে পারে 19 সেকেন্ড থেকে 22 সেকেন্ড পর্যন্ত। জলস্ফীতির সম্ভাবনা থাকায় নৌ চলাচল এবং অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 41 সেকেন্ড। একটু পরেই সকাল 6:00 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं मनोज। प्रधानमंत्री नरेंद्र मोदी सेशल्स की स्वतंत्रता की 50वीं वर्षगांठ के अवसर पर आयोजित राष्ट्रीय दिवस समारोह में शामिल हुए। श्री मोदी ने इस समारोह में सम्मानित अतिथि के रूप में भाग लिया और ये सम्मान पाने वाले पहले भारतीय प्रधानमंत्री बने। परेड में नौसेना और थल सेना की भारतीय मार्चिंग टुकड़ी ने हिस्सा लिया। इसमें भारतीय नौसेना का बैंड भी शामिल था, जो भारत और सेशल्स के करीबी और विशेष साझेदारी को दर्शाता है। विशेष पहल के तहत युद्धपोत INS तरकश और सर्वेक्षण

পা মুখোপাধ্যায়, আটটায় বিজ্ঞানের খবর সংকলন মৌসুমী সোম মজুমদার, 8:05 নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস, 8:20 কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত বলেছেন সৌম দাশগুপ্ত, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় অরিন্দম ভট্টাচার্য, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনা সুদীপ চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান অপরাজিত উপস্থাপনা অর্ণব চক্রবর্তী এবং পৌলমী বাগ, বেলা 12:00 আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী, 12:15 লোকগীতি পরিবেশন করবেন মানিক দাস পাউল, 12:35 উনজমির দুনো ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল, বেলা 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি পরিবেশন করছেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে কথিকা সুখী পরিবারে গৃহিণীদের ভূমিকা বলবেন কনক সোরেন, এরপর লোকগীতি পরিবেশন করবেন ফিলিপ মান্ডি এবং বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি পায়ের শিরা মনের কথা বলে, এই বিষয়ে ডাক্তার অভিক ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় অরিন্দম ভট্টাচার্য, 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন পরিবেশন করবেন কৌশিক গোস্বামী, 10:45 নজরুল গীতি শিল্পী স্মৃতি মেধা দাস, 10:00 লোকগীতি পরিবেশন করবেন মানিক দাস পাউল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন বিভাস সাংঘাই। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত সেতার বাজিয়ে শোনাবেন অভিষেক মল্লিক, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতপা মুখোপাধ্যায়, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানুষের 156তম পর্ব, 6:45 ভজন কৌশিক গোস্বামীর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা দেবার ঘোষ সাহা, 8:30 নজরুল গীতি স্মৃতি মেধা দাসের কণ্ঠে, 8:45 আধুনিক গান মিতা সেনগুপ্ত, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা শিল্পী বিভাস সাংঘাই। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী, 5:20 উর্বশী উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 6:30 গুলগুলশান উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 7:10 শিল্প সংলাপ বর্তমানে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটবেল, 7:30 দর্পণ উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গুর্জরি টোড়ি এবং পরমেশ্বরী রাগে সেতার বাজিয়ে শোনাবেন অভিষেক মল্লিক।

শুনলেন গুর্জরি টোরি এবং পরমেশ্বরী রাগে সেতার, শিল্পী অভিষেক মল্লিক, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতপা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 156তম পর্ব। পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন, কৌশিক গোস্বামীর কণ্ঠে প্রথমে তুলসীদাসের ভজন।

তুলসীদাস এবং মীরা বিরচিত ভজন শুনলেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবার ঘোষাহা।

ফিফা চক্করে ঘুমের দফা রফা এক প্রকার হয়েই গেছে, তাই না বন্ধু? তবে কি বলতো, কোচ পড়োয়া নেই, এই সময়টার জন্য আমাদের চার বছরের অপেক্ষা থাকে। প্রিয় টিমকে সাপোর্ট করতে, পছন্দের ফুটবলারকে মাঠ জুড়ে দাপিয়ে বেড়াতে দেখতে কে না চায় বলো? হ্যাঁ, এসবের মাঝে এটাও মনে মনে একটা অবদমিত ইচ্ছে আমাদের লুকিয়ে থাকে যে কবে আমাদের

দেশ অর্থাৎ ভারতবর্ষ তার ফিফা র্যাঙ্কিংটা একটু ইম্প্রুভ করে বিশ্বকাপ খেলবে, আমরা অন্য দেশের না হয়ে নিজের দেশের হয়ে গলা ফাটাবো। তারপরেও হিসেব মতো ধরো আমাদের পছন্দের প্লেয়ার যারা, যেমন মেসি, রোনালদো, হ্যালান্ড, মদরিচ, প্রত্যেকেরই শেষ বিশ্বকাপ এটা। সেই দিক থেকে দেখতে গেলে এই লাস্ট ডান্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই নয় কি? শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ। আর আবহটা ফুটবল বিশ্বকাপের হলেও আমাদের ফেসবুক পেজে তোমরা যারা আজকের পোস্টারটা লক্ষ্য করেছো, তারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের সুপ্রভাতের আড্ডার বিষয়বস্তু কি। তবু যারা জানো না তাদের জন্য বলি, আজকে যে মানুষটাকে নিয়ে কথা বলবো বা আজকে যার জন্মদিন, তার জন্য একজোড়া শব্দবন্ধ যথেষ্ট। দেখো তো, যদি তোমাকে বলি বাংলার বাঘ, তাহলে কি তুমি বুঝতে পারবে না আমি কার কথা বলছি? ঠিকই ধরেছ সবাই, স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়েই আজকে আমাদের আড্ডা আলোচনা। তবে অনুষ্ঠানের শুরুতে যেমনভাবে শুরু করি আমি, শুরুতেই থাকবে একটা গান। গান ছাড়া কি সুপ্রভাতের আড্ডা মানায় বলো? ফিরে আসছি গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে হবে তার জীবনের গল্প, অনুপ্রেরণার গল্প। দেখো বন্ধু, বিদ্যায়, বিনয়ে, স্থিরতায়, দৃঢ়তায়, নেতৃত্বে, কৃতিত্বে বাঙালি এককালে কি ছিল তার উৎকৃষ্টতম উদাহরণটির নামই স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এক বহুমুখী প্রতিভা তিনি, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। আজকের বাঙালি কতটা গভীরে তাকে চেনে। ওনার স্মরণে কলকাতায় একটা রাস্তা, একটা কলেজ, দুটো হলঘর আর সভাগৃহ, এতেই কি সবটা শেষ হয়ে যায়? 77 রসারোডের মুখুজ্জেবাড়ির ছেলেটা ছোটবেলা থেকেই নিজেকে ঘষে পিঠে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে পৌঁছাতে পারা তো পরের কথা, শুধু হয়ে ওঠার ডিসিপ্লিনটুকুর কথা ভাবলেই আমি মাঝে মাঝে চমকে উঠি। এত ছোটবেলা থেকে যে এত পড়াশুনো করা যায়, এবং এত পড়াশুনো করে সেটাকে শুধু মনে রাখা নয়, তাকে কাজে লাগানো, এবং এমনভাবে কাজে লাগানো যাতে 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ইন্ডিয়ায় একটা ধোপদস্তুর সরকারি চাকরি আর নিপাট নিরাপদ জীবনের গন্তব্যে এসেই তা গোত্তা খেয়ে পড়বে না, নিজের সঙ্গে নিজের জাতি, ভাষা, সংস্কৃতির মানুষের ভাবনা চিন্তা আর গোটা জীবনযাপনের ধারার মোড় ঘুরিয়ে দেবে। এ সমস্ত কিছু বুঝতে হলে আমাদেরকে স্যার আশুতোষকে জানতেই হবে, জানতে হবে তার প্রতিটা কর্মপন্থা, তার দৃষ্টিভঙ্গি। তবে গানে গানে আজকের আড্ডা বন্ধু, আজকের গানগুলো কিন্তু একটু স্পেশাল, কেন বলো তো? আজকের প্রতিটা গানই তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি বর্ষার গান। আষাঢ় মাস বলে কথা, কখনো কখনো এক পশলা বৃষ্টি হচ্ছে এদিক ওদিক, তাহলে বর্ষার গান হওয়া জরুরি, তাই নয় কি? আপাতত আজকের দ্বিতীয় গান তোমার জন্য, শুনতে থাকো, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে বলছি তারই জীবনের নানা অজানা গল্প। বন্ধুরা, তোমরা অনেকেই জানো হয়তো, 1864 সালের 29 জুন সোমবার কলকাতার বউবাজারের মলঙ্গা লেনে এক ভাড়াটিয়া বাড়িতে সেই সময় ভবানীপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন আশুতোষ মুখোপাধ্যায়। এই মুখোপাধ্যায় পরিবারের আদিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাগড় অঞ্চলে। তার ছোটবেলার এক মজার গল্প আছে জানো তো, এটা আমি এক জায়গায় পড়েছিলাম কিন্তু তোমাদের শোনানোর লোভটা ঠিক সংবরণ করতে পারলাম না। নীলমণি মিত্রের পুজো দালানে বসত চক্রবেরিয়া শিশু শিক্ষালয়, বছর পাঁচেকের আশুতোষকে সেখানে ভর্তি করানো হলো। প্রথম দিনেই স্কুল থেকে ফিরে ছেলে বলল, আমি স্কুলে যাব না। ও তো স্কুল নয়, যাত্রা। শিশু কদিন আগেই এক যাত্রার আসরে গিয়েছিল, পুজোর দালানে ওই গোত্রের চেঁচামেচি দেখে বোধ হয় স্কুলকেও যাত্রাপালাই ভেবে থাকবে। ওই বয়সের যুক্তিতে খুব একটা ভুল নেই কিন্তু, তাই না? স্কুলের তৃতীয় শ্রেণীতে, মানে এখনের তৃতীয় শ্রেণীর সাথে একেবারেই গুলিও না, শুনেছি সেই পড়ার সময় মিল্টনের প্যারাডাইস লস্ট প্রথম পরিচ্ছদ তার কণ্ঠস্থ ছিল নাকি, যা তখন এফএ ক্লাসের পাঠ্য, মানে আজকের 11-12। ইংরেজিতে লেখা 3 খণ্ডের ইতিহাস বই বাংলায় আর কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জুরি, এই বইগুলো তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তোমরা কি জানো, কলেজে পড়ার সময় ফরাসি ভাষায় লেখা একটা জব্বর অঙ্কের বই না পড়লে চলছে না দেখে ফরাসি ভাষাটাই শিখে ফেলেছিলেন। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি এবং 1885 গণিতে এমএ পাশ করেন। এর পরের বছর পদার্থবিদ্যায় এমএ ডিগ্রি লাভ করেন এবং 1886 সালে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি অর্জন করেন। এই প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি সেই সময় কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল জানো বন্ধু। তিনি নিজেকে কয়েক বছর ডায়েরির মাধ্যমে চেনার চেষ্টা করেছেন, অর্থাৎ ডায়েরি লিখে তার মাধ্যমে চেনার চেষ্টা করেছেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ের কথাই বলছি, সেখান থেকেই জানা যায় বিদ্যাসাগরের সঙ্গে কলকাতার এক বইয়ের দোকানে নাকি দেখা হয়েছিল কিশোর আশুতোষের। এক কপি রবিনসন ক্রুশোর পাতায় সই করে উপহার স্বরূপ বিদ্যাসাগর তার হাতে বইটি তুলে দিয়ে বলেছিলেন,

মনোযোগ সহকারে পড়ো। সত্যি আশুতোষ কিন্তু এই নির্দেশের অন্যথা করেননি কখনো, সারা জীবন মন দিয়ে পড়াশুনোই করেছেন। আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনের এমনই সুন্দর সুন্দর ঘটনার কথা তোমাকে বলবো, তবে আবারও একটা গানের পর ফিরে আসছি। গানের পর সঙ্গে থাকো, শুনতে থাকো।

ভাবতে অবাক লাগে, 86 সালের পরে তিনি গণিতের পাশাপাশি আইন চর্চায় ব্রতী হন। ভেবে দেখো বন্ধু, সম্পূর্ণ আলাদা দুটো স্ট্রিম। 1888 সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন এবং আইনি পেশা শুরু করেন। একাডেমিক পড়াশুনোও চালিয়ে যেতে থাকেন। শুনেছি 1880 সালে থেকে 1890 সাল, এই 10 বছরের মধ্যে বিভিন্ন জার্নালে হায়ার ম্যাথামেটিক্সের ওপর প্রায় 20টির মতো প্রবন্ধ সেই সময় প্রকাশ করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, তার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, এ কথা আমরা সবাই জানি। আচ্ছা, তোমরা কি এইটা জানো যে 1908 সালে তিনি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন? ওদিকে 1894 সালে লয়ের ওপর আবার ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1898 সালে টেগোর ল প্রফেসর, আর 1904 সালে মাত্র 40 বছর বয়সে তিনি তার কাঙ্ক্ষিত কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে অধিষ্ঠিত হন। সত্যি এ এক মহাযাত্রা। শুনেছি 1899 থেকে 1903 বা 1902, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই সালটা, সেই পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের কাউন্সিল সদস্য ছিলেন। এমনকি 1902 সালে লর্ড কার্জন তাকে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করেন। 1906 থেকে 1914 এই 8-9 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ তিনি অলঙ্কৃত করেছিলেন, এ কথা তো আমরা সবাই জানি। একটা কথা ভাবি মাঝে মাঝে, তোমরাও নিশ্চয়ই অনেকেই ভেবেছো সেটা, যে তার উপাচার্য থাকাকালীন এই সমগ্র সময়টি বাংলার স্বদেশীদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু ছিল তুঙ্গে। জাতীয়তাবাদীরা সমালোচনা করেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় জনসম্পদের উন্নয়ন ও জাতি গঠনের পারিপার্শ্বিক অবস্থা একেবারেই ছিল না। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের মতে, এই পুঁথিগত কেতাবী অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ রাজের জন্য কেবল কেরানি তৈরি করছিল, এটা ছিল তার যুক্তি। ফলে ওই 95 সালের দিকে সতীশ মুখার্জি প্রতিষ্ঠিত ভগবৎ চতুষ্পতির কথা আমরা অনেকেই পড়েছি বিভিন্ন জায়গায়, তার মাধ্যমে শুরু হয় একটা জাতীয় শিক্ষা আন্দোলন, এবং এটি মূলত ছিল ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েই অগ্রসর হওয়ার পথ। 1902 সালে সেটাই ডন সোসাইটিতে রূপান্তরিত হয়। একটু সচেতনভাবে যদি আমরা সেই সময়টাকে অ্যানালিসিস করি, বুঝব যে 1904 সালের দিকে বিশ্ববিদ্যালয় আইন এবং 1905-এর বঙ্গভঙ্গ জাতীয়তাবাদী চেতনাকে সেই সময় দারুণভাবে উজ্জীবিত করে তোলে। আর ঠিক এই সময় সরকারের প্রয়োজন ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব। কেন বলছি, তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মপ্রচেষ্টাকে আশুতোষ সমর্থন করেননি। তার মতে, কলকাতা বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক ঐতিহ্য স্থাপন করছে, যা আমাদের রক্ষা করতেই হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পাশ্চাত্য শিক্ষাকেও জাতীয় স্বার্থে ব্যবহার করা সম্ভব। বন্ধুরা, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংস্কার চেয়েছিলেন, কখনোই বিপ্লব চাননি। সরকার অনুভব করেছিল যে আশুতোষ মুখার্জির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় নিরাপদ থাকবে, রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে অন্তত পরিণত হবে না। আজকের বিশ্বব্যাপী কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব, তার পেছনে এই মানুষটির অবদান অনস্বীকার্য। শুধু শিক্ষাব্রতেই তার অবদানের কথা বলতে গেলে আজকের দিনটা সত্যি ফুরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে থেকেই প্রায় সব রকম জাতীয়তাবাদীমূলক বিষয়বস্তুকে কার্যকর করেছিলেন তিনি। কলেজ স্ট্রিট রাজাবাজার ক্যাম্পাসের কথা তো আমরা সকলেই জানি, সেখানে কলা এবং বিজ্ঞান শাখার জন্য নতুন বিভাগ স্থাপন করেন এবং দেশি ভাষা আর প্রাচীন ভারতের ইতিহাস সেই সময় চালু হয়। আচ্ছা, তোমরা কি এটা জানো যে সে সময় বিদেশি এবং ভারতীয় বহু খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর এর সঙ্গে যুক্ত হন? এমনকি ছাত্রদরদী এই মানুষটি নিজে ব্যক্তিগতভাবে সমস্ত সিলেবাসের প্রণয়নে তত্ত্বাবধান করেন। হ্যাঁ বন্ধু, এমনই ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তার বিচিত্র কর্মজীবনের কথা বলছি, জাতীয়তাবাদী ভাবধারার কথা বলছি, তবে এসবের ভিড়ে সময় এখন আরও একটা গানের। ফিরে আসছি গানের পর, কোথাও যেও না, সঙ্গে থাকো, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে বলছি তার বর্ণময় জীবনের কথা, তবে এসবের মাঝে এখন জেনে নেব আজকের দিনের গুরুত্ব, অর্থাৎ কী কী বিশেষ ঘটনা ঘটেছিল আজকের দিনে, বা কোন কোন বিখ্যাত ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কিংবা পরলোক গমন করেছিলেন। আপাতত বর্তমান সেগমেন্ট আজ এই দিনে।

1613 সালে আজকের দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়। 1757 সালে আজকের দিনে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হন। 1807 সালে আজকের দিনে রাশিয়া তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন। নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয় 1913 সালে আজকের দিনে। 1946 সালে আজকের দিনে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা হয়। 1966 সালে আজকের দিনে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয় বোমা বর্ষণ করে। 1883 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অধ্যাপক লেখক চারুচন্দ্র ভট্টাচার্য। প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতীয় বিজ্ঞানী, সর্বোপরি পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা 1893 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। অতমান দা সাত ফরাসি লেখক, কবি এবং সাংবাদিক 1900 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী শ্যামাদাস চট্টোপাধ্যায় 1909 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ফ্রেডরিক দার্দ ফরাসি লেখক 1921 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1936 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি লেখক বুদ্ধদেব গুহ। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে মাধুকরী, একটু উষ্ণতার জন্য, কোয়েলের কাছে, কোজাগর, চাপরাস, সাসানডিরি আরও অনেক। ছোটদের জন্য তার অমর সৃষ্টি রিজুদা আমাদের অতি প্রিয়। 1936 সালে পি কে আয়ঙ্গার আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধিকর্তা এবং ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। 1938 সালে অজিত রায় বাংলাদেশের সঙ্গীত শিল্পী, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1988 সালে এভার বানেগা আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার আজকের দিনে জন্মগ্রহণ করেন। ক্যামিলা মেন্ডিস 1994 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এই মার্কিন অভিনেত্রী। 1315 সালে রামন লাল লেখক এবং দার্শনিক আজকের দিনে পরলোক গমন করেন। মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের বিখ্যাত বাঙালি কবি এবং বাঙালির গর্ব 1873 সালে আজকের দিনেই পরলোক গমন করেন। অ্যাডলফ মন্টিসেলি ফরাসি চিত্রশিল্পী 1886 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। টমাস হেনরি হাক্সলি 1895 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক এবং অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা। 1961 সালে বলদেও সিং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী আজকের দিনে পরলোক গমন করেন। দামোদর কোশাম্বি বৌদ্ধ ধর্ম বিশারদ 1966 সালে আজকের দিনে পরলোক গমন করেন। 2013 সালে আজকের দিনে পরলোক গমন করেন মার্গারিটা হ্যাক। তিনি ছিলেন ইতালীয় নভোপদার্থবিদ এবং লেখক। সবিতা চৌধুরী ভারতীয় চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতশিল্পী 2018 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন।

ফিরে এলাম একটা গানের পর। আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনের কথা বলছিলাম গানের আগে। আচ্ছা বন্ধুরা, একটা কথা এই মুহূর্তে হট করে গানটা শুনতে শুনতে মাথায় এলো, স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়েই। তোমরা কি এটা জানো যে এশিয়াটিক সোসাইটির সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়? তিনি বহু বছর ধরে এই বরেণ্য প্রতিষ্ঠানের এক সক্রিয় সদস্য ছিলেন এবং এর ঐতিহ্যবাহী জার্নালে নিজের উচ্চমানের গবেষণামূলক প্রবন্ধ দিয়ে সমৃদ্ধ করেছিলেন। এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসাবে চারবার দায়িত্ব পালন করেন, যা সেই সময় পর্যন্ত সোসাইটির ইতিহাসে এক বিরল রেকর্ড ছিল। সোসাইটির জার্নালে তার মৌলিক গবেষণাপত্র তিনি প্রকাশ করতেন। জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি, যা কিনা ভারতবর্ষের এক উল্লেখযোগ্য সম্পদ, সেখানে তার লেখা অন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ আ ট্র্যাজেক্টরি অত্যন্ত প্রশংসিত হয়েছিল। গণিত বিভাগের যারা যারা রয়েছে এই মুহূর্তে, হয়তো যারা শুনছো তারা প্রত্যেকেই শুনে অনেকটা গর্ববোধ করছো আমি জানি। আর সে সব কিছুই এশিয়াটিক সোসাইটির আর্কাইভে আজও সযত্নে রক্ষিত রয়েছে। সোসাইটির পুরনো বিল্ডিংয়ের অন্দরমহলে যদি তোমরা প্রবেশ করো, তাহলে উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, রাজেন্দ্রলাল মিত্র বা আলেকজান্ডার সোমাডিকোরোস, তাদের পাশাপাশি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিও তোমরা সেখানে দেখতে পাবে। গানের একটু আগেই বলেছিলাম তার বিচিত্র কর্মজীবনের সম্পর্কে ছোট ছোট কথা তোমাদের গল্পে কথায় তুলে ধরব। তবে কি বলতো, আজকের এই অবক্ষয়ের সময় দাঁড়িয়ে ব্যক্তি আশুতোষকে চেনা কিন্তু বড্ড জরুরি। এই মুহূর্তে যতদূর মনে পড়ছে, 1921 থেকে 1923 মধ্যে দ্বিতীয়বারের মতো উপাচার্যের পদে তিনি অধিষ্ঠিত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই সময় তিনি কলা এবং বিজ্ঞান শাখার পিজি কাউন্সিলের প্রেসিডেন্ট হন। 1889 সাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সেনেট বা সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিলেন তিনি। আসলে এতগুলো সাল তো আমার খুব কথা বলতে বলতে ফ্লোতে আমি গুলিয়ে ফেলি আর কি। রাজনীতির সাথে জড়িত না থেকেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ্চাত্য এবং জাতীয় শিক্ষার সুফলগুলো অত্যন্ত সফলতার সঙ্গে সংযুক্ত করেন আর এভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেনেসাঁস ঘটিয়ে ফেলেন। শুনেছি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকদের পেছনে এমনভাবে লেগে থাকতেন যাতে তারা গবেষণায় বেশি মন দেন পড়ানোর তুলনায়। ময়মনসিংহ গীতিকার সম্পাদনার কাজে দীনেশ সেন এগিয়ে গেছিলেন তার প্রেরণাতেই। রমেশচন্দ্র মজুমদার তার আত্মকথায় লিখেছেন, গবেষণা করতেন যে শিক্ষকরা, একটু আগেই যেটা বলছিলাম, গবেষণা করতেন যে শিক্ষকরা, আশুতোষ তাদের ক্লাস কমিয়ে দিতেন, শিক্ষকদের রক্ষাও করতেন ঈর্ষাপরায়ণ সহকর্মীদের কাছ থেকে। সেনেটের কনিষ্ঠ সদস্য হিসাবে 1891 সাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠিতে প্রস্তাব পাঠিয়েছিলেন FA, BA, MA স্তরে দেশীয় ভাষা ব্যবহার শুরু হোক। তোমরা শুনলে অবাক হবে, সে সময় আশুতোষ বাংলা ভাষা শুরুর পক্ষে মত দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, আনন্দমোহন বসুর মতো ব্যক্তিত্বরা। অনেক পরে নিজে উপাচার্য হয়ে ব্রাত্য বাংলা ভাষাকে যোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে এনেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এমন মানুষের কথা বলতে বারবার গর্ববোধ হয় এবং কোনো বিশেষ দিনে নয়, জন্মদিনে নয়, সারা বছর প্রতিটা দিনই হয়তো তার কথা ঘুরে ফিরে আসে, তার এমন কর্মপদ্ধতির জন্য, তার এমন কর্মপন্থার জন্য। কথা হবে আরও, তবে ফিরে আসবো ছোট্ট একটা গানের পর। সঙ্গে থাকো, শুনতে থাকো

বাংলা আর সরল বাঙালিয়ানা, এই দুই ছিল তার আত্মস্থ। কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি চাদর এবং বাঙালির বেশে ছাড়া তাকে কেউ কোনো অন্য কোনোভাবে দেখেনি। মহাবোধি সোসাইটিতে বুদ্ধের পুতাস্থি আসবে গোটা শহর দেখেছিল ধুতি পরা খালি গায়ে খালি পায়ে কলকাতার রাস্তায় হাঁটছেন স্যার আশুতোষ। তার সুযোগ্য পুত্রদের কথা আমরা অনেকেই জানি, ভ্রমণ সাহিত্যিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আমরা সবাই জানি, এমনকি ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আমরা সবাই জানি। তোমরা কি এটা জানো যে বিধবা বরমে কমলার আবার বিয়ে দিয়েছিলেন তিনি? ছোট মেয়ে রমলার বিয়ের সম্বন্ধ এলে পাত্রপক্ষ কমলার প্রসঙ্গ টেনে তাকে প্রায়শ্চিত্তের কথা বলেছিলেন, আশুতোষ সেসব ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। 1923 থেকে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবসর গ্রহণ করেন এবং 27 মে 1924 আশুতোষ মুখোপাধ্যায় মৃত্যুর পর এক প্রথম শ্রেণীর পত্রিকায় হেডলাইন হয়েছিল বাংলার নরশার্দুল আশুতোষের মহাপ্রয়াণ, সবানুগমে জনসমুদ্র। সত্যি এমন মানুষকে কথা বলতে নিয়ে কখন যে সময় ফুরিয়ে যায় আমরা বুঝতে পারি না। আপাতত গল্পে গানে আজকের সময় প্রায় শেষ, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়। সবাই খুব ভালো থেকো।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আধুনিক গান শুনছেন মিতা সেনগুপ্তর কণ্ঠে। শিল্পীর এবারের নিবেদন সুনীল বরণের লেখা গান।

এখন আধুনিক গান শুনলেন মিতা সেনগুপ্তর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থা নিতে আজ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আজ বিধানসভায় আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতা রাখা হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল আনা হলে তাদের সমর্থন করার কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই বিষয়টি দলের নির্বাচনী ইস্তাহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অঙ্গ। ইউসিসি বিল নিয়ে আরও আলাপ আলোচনা প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ, কাজেই বিলটি নিয়ে সরকারের মানুষের কাছে যাওয়া উচিত। দেশের ফৌজদারি ব্যবস্থার কাঠামোর মধ্যে থেকেই বিলের প্রয়োগ করা উচিত বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা সেখানে উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতায় জিএসটি পরিষদের বৈঠক বসবে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাংলা জাতি তার পুরনো গুরুত্ব আবার ফিরে পায় তা নিশ্চিত করা হবে।
2: সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে, তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন

0: অধ্যায় আরম্ভ করেছে। তো তারা কিরমভাবে করবে, সবাই সহযোগিতা করতে চায়। আর জিএসটি কাউন্সিলের এটা একটা আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট সৌভাগ্য, কেন আমার অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আই উইল বি দ্য হোস্ট। তো আমি ওনাদের সবাইকে আনতে চাই আর সেই সময় দেখাতে চাই, চলো পশ্চিমবঙ্গ ভুলে যান, ইতিহাসটা যাই হয়েছিল, এখন একটা আবার আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই। এটা একটা বড়, এটা প্রথম বড় কনফারেন্স হবে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। আশা করি আমরা উই উইল বি এবল টু ইমপ্রেস।
1: তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পৌরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ, গার্ডেন ব্রিজ এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা আদায় করেন এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহলা গ্রাম পঞ্চায়েত এলাকায় নাবালিকাকে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মেয়েটির এক মাসতুতো দাদাও রয়েছে। জানা গেছে শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকাকে খুন করা হয়। পুরনো কোনো শত্রুতার জেরে ঘটনা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রা স্নান যাত্রা সম্পন্ন হবে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্ত সমাগম হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মহা অভিষেক এবং স্নানযাত্রা উৎসব। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের পরিসংখ্যান ব্যবস্থার পুরোধা তথা পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলান বিশের এই জন্মদিনের স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করলেন বিভাস সাংহাই, তাল ঝাপটাল, শিল্পীকে হারমোনিয়ামে সঙ্গত করলেন দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সেশেলস সফর অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছর ধরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে শক্তিশালী হয়েছে এবং আগামী 50 বছর উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির দ্বারা সংজ্ঞায়িত হবে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনিও আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি, সেদেশের সরকার এবং জনগণকে তাদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি।
1: These are private events organized by private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right, that they, when they participate in such events, they speak for themselves and they represent their own point of view. They cannot in any way represent the view of the government of India.
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026। দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইন প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক করছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে।

0: না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
1: যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের, একটা সময় কাস্তে আতুরি তারাতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
0: বিরোধী তৃণমূল কংগ্রেসের তরফে বিলের বেশ কিছু সংশোধনী জমা দেওয়া হয়, যদিও সরকার তা না মানায় ভোটাভুটি শুরু হয়েছে। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আজ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 এই দুটি বিল সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কোন রকম সমীক্ষা ছাড়াই 2012 সালে এই 113টি জাতিগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করেছিল। 1993 সালে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে যে 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এই বিলে সেটি বহাল থাকছে।
2: 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে, এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।
0: তবে বাতিল হওয়া কোনো জাতিগোষ্ঠী যদি পুনরায় ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন জানায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিষয়টি সমীক্ষা করে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে বলেও মন্ত্রী জানান। তফসিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না বলেও মন্ত্রী স্পষ্ট জানান। 2011 সালের পরে রাজ্যে তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর যেসব শংসাপত্র প্রদান করা হয়েছে তা পুনরায় যাচাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী CPIML লিবারেশন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের গত 14 মে বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপনব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। মামলাকারীর দাবি, রাজ্যের এই পদক্ষেপের ফলে অন্তত 1,69,00,000 পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র প্রাপক ক্ষতিগ্রস্ত হবেন, যাদের অনেকের নাম বর্তমানে SIR ট্রাইব্যুনালে বিচারাধীন, ফলে তারা এই নথি সেখানে দাখিল করতে পারবে না। খবর শেষ হলো, গ্রামীণ সংবাদ 6:35।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আধুনিক গান শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: Iran and Oman have held the first meeting of the newly established Joint Hormuz Committee in Muscat. Iran's Deputy Foreign Minister for Legal and International Affairs, Kazem Gharibabadi, said the meeting focused on current developments in the Strait, the sovereign rights of the Gulf coastal states, and possible frameworks for its future administration. The discussions were held with Omani Minister of State for Foreign Affairs, Abdulaziz Al Hinai, and follow an agreement reached last week between Tehran and Muscat to establish the joint committee. The Indian women's cricket team has become one of the first sides to qualify for the Los Angeles 2028 Olympic Games. However, the men's team will have to finish as Asia's highest ranked side in the ICC men's T20 rankings by the end of this year to secure direct qualification. The International Cricket Council today confirmed that India, alongside Australia, Great Britain and South Africa, have booked the places in the women's T20 competition at Los Angeles 2028 Olympic Games. Cricket will return to the Olympic Games at Los Angeles 2028 after a gap of 128 years, with six teams each competing in the men's and the women's T20 events. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শিল্প সংলাপ। কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্য এ বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটোপ্যাল।
2: আকাশবাণী কলকাতা এখন শুনবেন শিল্প সংলাপের অনুষ্ঠান।
1: আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাক্তন জয়েন্ট লেবার কমিশনার ডক্টর কিংসুক সরকার। বর্তমানে তিনি গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক। নমস্কার আপনাকে।
3: নমস্কার শ্রোতা বন্ধুদের নমস্কার।
1: আজ আমাদের বিষয় কর্মক্ষেত্রে সুরক্ষা ও স্বাস্থ্য। প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করার রয়েছে যে কর্মস্থলে সুরক্ষা এবং স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন?
3: কর্মস্থলে স্বাস্থ্য এবং সুরক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে কর্মস্থলটা তো সমস্ত কাজের জন্য এক হয় না, বিভিন্ন ধরনের জীবিকার জন্য বিভিন্ন রকমের কর্মস্থল হয়। সেখানে অনেক মানুষকে বাইরে কাজ করতে হয়, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। মানে কিছু বাধা বিপত্তি আছে বা আবহাওয়া সংক্রান্ত কিছু বাধা বিপত্তি রয়েছে যে সেখানে যে জিনিসপত্র দিয়ে তাদেরকে কাজ করতে হয় সেগুলোর অসুবিধে আছে। যেমন ধরুন অনেক কর্মস্থল যারা ধরুন বাইরে কাজ করেন তো ধুলোর মধ্যে কাজ করতে হয়, নির্মাণ কাজে যেসব শ্রমিক রয়েছেন তাদেরকে অনেক সময় উঁচু জায়গাতে বসে কাজ করতে হয়, এবং যেসব ফ্যাক্টরি, খনি, মাইন্স, প্ল্যান্টেশন ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জায়গাগুলো রয়েছে সেগুলোতে নানা রকম বাধা বিপত্তি থাকে এবং স্বাস্থ্য এবং সুরক্ষাজনিত অনেক রকম অসুবিধার সৃষ্টি হতে পারে, যার জন্য জীবন পর্যন্ত যেতে পারে। জীবন না গেলেও এমন হতে পারে রোজ কাজ করতে করতে এমন কিছু অসুখ হতে পারে যেগুলো হয়তো পরবর্তীকালে মৃত্যুর কারণ হতে পারে, অথবা মৃত্যুর কারণ না হলেও তাকে এতটা অসুবিধে করবে যে মানুষ হিসেবে তার যে জীবন সেটা অনেকটা দুর্বিষহ হয়ে যেতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষা বেসিক হিউম্যান রাইটস এর পার্ট হিসেবে ধরা হয়, মানে সেভাবেই আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো সেভাবেই দেখে যে মানবাধিকার যেমন বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষা প্রদান করারও একটা দায় এমপ্লয়ার যিনি নিয়োগকর্তা এবং সরকার তার উপর বর্তায়।
1: ঠিক আচ্ছা, এই বিষয়ে আন্তর্জাতিক নির্মায়কগুলি কি আছে যদি একটু বলেন?
3: সমস্ত আন্তর্জাতিক নির্মায়কগুলো যেগুলো আছে সেগুলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থান, তারা তৈরি করে দেয়। তো ভারত আইএলওর একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য এবং আইএলও 1920 সালে তৈরি হয়, এবং তারপর থেকে আইএলও শ্রমের বিভিন্ন দিকের যে আন্তর্জাতিক নির্মায়কগুলো তারা আস্তে আস্তে, এবং এটা কিন্তু তারা নিজেরা তৈরি করে না, শ্রমের সমস্ত কিছুই ত্রিপাক্ষিক, যারা নিয়োগকর্তা, যারা শ্রমিক, তাদের ট্রেড ইউনিয়ন এবং সরকার পক্ষ বসে কিছু আন্তর্জাতিক নিয়ম কানুন তৈরি করেন। তো যদি কাজের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে দুটো কনভেনশন খুব ইম্পর্টেন্ট, C-155 and C-187, এই দুটো কনভেনশন আছে। সেই কনভেনশনে কাজের স্বাস্থ্য এবং সুরক্ষা জনিত সমস্ত আন্তর্জাতিক নিয়মাবলীগুলো পরিষ্কার করে বলা আছে। তার মধ্যে C-155 যেটা 1981 সালে তৈরি হয়, তাতে বলা হয়েছে যে কাজের সুরক্ষা এবং স্বাস্থ্য বিধিগুলো সমস্ত দেশকে মেনে চলতে হয়।

0: হবে, এটা নিয়োগকারীর প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে যে সে সমস্ত যারা কাজ করবে তাদেরকে এমন একটা পরিবেশ দেবে যাতে যাদের স্বাস্থ্য সুরক্ষিত হয়, বিভিন্ন রোগ ইত্যাদি ইত্যাদি যেগুলো হতে পারে সেগুলো যাতে আটকানো যেতে পারে, এবং সুরক্ষা, প্রধানত ফ্যাক্টরি কিংবা মাইন্স ইত্যাদিতে জায়গায় কাজের পরিবেশে অনেক রকম অসুবিধে তৈরি হতে পারে, তাতে প্রাণহানিও হতে পারে, সেগুলো থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সেগুলো যেন নিয়োগকারীরা করেন। এর জন্য সরকারকে যেটা করতে হবে, সরকারকে দরকার পড়লে আইন তৈরি করতে হবে, আইন যাতে প্রতিপালন হয় তার জন্য একটা পরিকাঠামো তৈরি করতে হবে, এবং একটা জাতীয় কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষার নীতিও সরকারকে তৈরি করতে হবে, এবং পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা পর্যালোচনাও করারও দরকার আছে। সময়ের সাথে সাথে কাজের পরিবেশও চেঞ্জ হচ্ছে, সে অনুযায়ী কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্য দুটোই ব্যবস্থা করা যায় সেটাও সরকারকে দেখতে হবে। একটা বড় কথা C-15 বলা আছে যে যারা স্টেক হোল্ডার মানে যারা এটার সাথে জড়িত, যেসব মানুষ মানে শ্রমিক যারা আছেন তাদেরকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা ট্রেড ইউনিয়ন যেগুলো রয়েছেন তাদের সাথে বসে কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টি দেওয়া যায় সেই ব্যাপারটাকে দেখতে হবে। তো এইটা C-155 বলা আছে। C-187 দেখা গেছে যে শুধু আইন করে কিংবা একটা সিস্টেম বানিয়ে সে আইনটা যাতে পালন হচ্ছে কিনা সেটা দেখার ব্যবস্থা করলেও অনেক ক্ষেত্রে হয় যে সেটা তারপরেও অনেক রকম ঘটনা ঘটছে, শ্রমিকরা মারা যাচ্ছেন কিংবা এমন কোন অসুখ হচ্ছে যেটা অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তো সেটা করেও হচ্ছে না। সেজন্য ওনারা যেটা C-187 যেটা উনি 2006 এসেছে তাতে বলা হয়েছে যে আমাদের একটা যাকে বলে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল কালচার বানাতে হবে যাতে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ব্যাপারটা মানে একেবারে ভেতর থেকে দেখা হয়।
1: মানে যদি এখানে একটু জিজ্ঞেস করি যে কিভাবে, মানে এই যে সাংস্কৃতিক পরিকাঠামোর কথা আপনি বলছেন কিভাবে সেটা
0: একটা থাকে, যেটা হয় কি মানে ধরুন আপনি যখন কর্মক্ষেত্রে ঢুকছেন বেশিরভাগ ফ্যাক্টরিতে যেমন একটা হয় আজ থেকে 20-25 বছর আগে যেখানে সেখানে স্মোক করা যেত এই নিয়ে লোকে অতটা ভাবতো না, কিন্তু তারপরে দেখা গেছে যে এতে প্যাসিভ স্মোকারদের অনেক ক্ষতি হয়, সেই জন্য এখন দেখবেন সমস্ত জায়গায় একটা কালচার মোটামুটি তৈরি হচ্ছে, বাসে ট্রামে পাবলিক প্লেসে অন্তত মানে ধূমপান সেই হিসেবে এখন কিন্তু করা হয় না, এটা কিন্তু একদিনে আসেনি সময়ের সাথে সাথে এসেছে। তো ওই রকমই কাজের ক্ষেত্রে যেমন দেখবেন যে আপনি যদি কোনো কারখানায় ঢোকেন, যদি আমরা নিয়ম দেখি তাতে বলা হয় যে কোনো কারখানার ভিতরে কিন্তু সব শ্রমিকের কিন্তু হেলমেট পরে যাওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে হেলমেট পরলে তো একটু অস্বস্তি হয়, অনেকে হেলমেটটা পরেন না এবং সেটা খুব একটা মানাও হয় না, কিন্তু দেখা গেল যে হয়তো দুর্ঘটনা রোজ হয় না কিন্তু একদিন হলো এবং সেদিন হয়তো হেলমেটটা সে শ্রমিক পরেননি, হয়তো তার প্রাণ গেল, হয়তো হেলমেটটা পরলে প্রাণে বেঁচে যেতেন। অনেক সময় হয় কি আমরা যেগুলো খুব বোঝা যাচ্ছে খুব অ্যাপারেন্ট সেগুলো হয়তো ওই স্বাস্থ্যবিধি কিংবা সেগুলো সুরক্ষা বিধি মেনে চলি, কিন্তু অনেক ক্ষেত্রে মেনে চলি না। এই C-187 বলা হচ্ছে যে এমন একটা পরিমণ্ডল তৈরি করতে হবে সাংস্কৃতিক, অর্থাৎ আমি বলতে চাইছি যে ওই অর্থে সাংস্কৃতিক না, কিন্তু যাতে এইটা একেবারে ভেতর থেকে আসে, আলাদা করে প্রতিদিন না তাকে বোঝাতে হয় যে তুমি এইগুলো করো, মানে যেমন করে অন্যান্য ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করছি, এবং এখন কিন্তু কাজের ক্ষেত্রে সুরক্ষা এবং যেহেতু কালচারের কথা বলা হয়েছে যে আমাদের দেশে যেমন বেশিরভাগ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হওয়ার ফলে তাদের যে প্রবলেম হচ্ছে যে সেখানে কিন্তু সেই অর্থে সবসময় কোনো নিয়োগকারী নেই, এবং শ্রমের জগতে যে পরিবর্তনটা হয়েছে অনেক কাজই আজকাল বাড়িতে হয়, তো বাড়িতে যখন কাজ হয় তেমনি আলাদা করে ওই সুরক্ষাবিধি মানানোর জন্য কিন্তু কেউ নেই, শ্রমিককে নিজেই তার সুরক্ষাবিধিটা দেখতে হবে। যেমন ধরুন বাড়িতে যারা বিড়ি তৈরি করেন, তো দিনের পর দিন বিড়ি তৈরি করলে যে তামাক জাতীয় যে সেটা কিন্তু সে হাত দিয়ে ধরছেন, তার নাকে ঢুকছে, তো তামাক জাতীয় নানা রকম শারীরবৃত্তীয় অসুবিধে তার মধ্যে দেখা যেতে পারে একটা সময়। তারপর অনেকে আছেন যে ধরুন যেটা খুব বড় আকারে গত 10-12 বছরে দেখা গেছে, যারা বাইরে কাজ করেন, পার্টিকুলারলি কনস্ট্রাকশনের কাজ করেন, যারা পাথর ভাঙার কাজ করেন, যারা সেরামিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ঠিক ফ্যাক্টরি বেসড ইন্ডাস্ট্রি নয়, এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ভারতেই, আমাদের দেশেও আছে, আপনি নদীর পাড়ে বসে পাথর ভাঙার কাজ অনেকেই করেন কিন্তু সামনে হয়তো সেই অর্থে কোনো ফ্যাক্টরি নেই, কিন্তু এই পাথর ভাঙা কিংবা এতে হয় কি যে যাতে সিলিকা আছে, ইভেন কেউ যদি খুব বাইরে কাজ করে সারাক্ষণ বাইরে কাজ করে ধুলোতে সিলিকা রয়েছে, সেই সিলিকা থেকে সিলিকোসিস হয়, সিলিকোসিস কিন্তু টিবির থেকেও বেশি খারাপ, তারপরে এমন একটা সময় আসবে জাস্ট নিঃশ্বাস না নিতে পেয়ে মারা যাবে। তো এরকম কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু জানেও না যে তাদের আস্তে আস্তে সিলিকোসিস হচ্ছে, কারণ এই ব্যাপারে তেমন
1: ধারণা
0: মানে ধারণা কিংবা তেমন অতটা সচেতনতা নেই তাদের মধ্যে। তো একটা কালচার যদি তৈরি করা যায় যে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। সিলিকোসিস যদি একদম প্রথম স্টেজে ধরা যায় তাহলে হয়তো তাকে বাঁচানো যেতে পারে, এবং পরবর্তীকালে কিন্তু তাকে বলা হয় যে টিবিতে মারা গেছে, আসলে টিবি ছিল না, একই রকম মনে হতে পারে, দুটোতেই আলটিমেটলি লাংস এফেক্ট হচ্ছে, কিন্তু দুটোর কারণ হয়তো অনেকটাই আলাদা। এবং এই সিলিকোসিস কিন্তু একেবারেই কর্মক্ষেত্রে পাওয়া একটা রোগ, একটি সুস্থ মানুষও যদি পাথর ভাঙার কাজ বেশ কিছুদিন ধরে করেন তার মধ্যে আস্তে আস্তে সিলিকোসিস গ্রো করতে পারে, তৈরি হয়।

0: পারে। তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম, কারণ এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। এমন কাজের ক্ষেত্রে যেমন আমাদের বেশ কিছু আইন ব্যবস্থা আছে, আমার মনে হয় এরপরে আমরা একটু কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আইনি প্রভিশন আছে সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। যেমন ধরুন এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইন রয়েছে
1: সেটা রয়েছে,
0: যেমন 1948 সালে করা হয়েছিল ফ্যাক্টরিজ অ্যাক্ট 1940, তারপরে মাইন্স অ্যাক্ট হয়, তারপরে কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাক্ট হয়, এছাড়া বহু না হলো বেশ কিছু অ্যাক্ট আছে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951 আছে, ডক অ্যান্ড পোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট আছে। ফ্যাক্টরিজ অ্যাক্টটাকে এইসব অ্যাক্টের একটা মানে ওখান থেকেই শুরু হয়, প্রতিকৃত বলা যেতে পারে ওই আইনটি, সেখান থেকে আস্তে আস্তে বাকি আইনগুলো তৈরি হয়। তাতে কর্মক্ষেত্রে কিছু বেসিক কিছু মানে মূল যেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেগুলো, যেমন ধরুন তাপমাত্রা কত থাকবে, ডাস্ট লেভেল কত থাকতে হবে, আওয়াজ যদি হয় আওয়াজের ডিসিপ্লিন কত পর্যন্ত যেতে পারে, হিউমিডিটি আর্দ্রতা আর্দ্রতা কত পর্যন্ত অ্যালাউ করা হতে পারে, এগুলো সব সুন্দর করে বলা আছে এবং কোন কোন কাজের ক্ষেত্রে কি কি বিধি নিয়ম মেনে চলতে হবে সেগুলো পরিষ্কার করে বলা আছে। তাছাড়া স্বাস্থ্যের সাথে আরো কিছু ব্যাপার জড়িত, যেমন ধরুন ওই যে 8 ঘন্টা সে কাজ করবে, অনেক কাজ আছে যেতে প্রচুর শারীরিক শ্রম যায়, তো সেখানে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, স্বাস্থ্য ক্ষেত্রে যেগুলো বাইরে কাজ হচ্ছে সেক্ষেত্রেও যদি টয়লেট ব্যবস্থা আছে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ওই আইনে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 বলা রয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টে উচ্চতায় কাজ যারা করেন সেই সময় কিছু বিধি নিষেধ মানার কথা বলা রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্মাণ শ্রমিক ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন কিংবা এমন ভাবে পঙ্গু হয়েছেন যে সারা জীবন আর কাজ করতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু এই কোন একটা উচ্চ জায়গায় কাজ করলে তার কিছু বিধি নিষেধ আছে, কিছু প্রিকশন আছে, কিছু আপনাকে আগে থেকেই মানে কিছু মেশিনারিজ কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে সেগুলো নিয়ে নেওয়ার কথা, তো সেগুলো এই কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টে বলা আছে। অনেক ক্ষেত্রে এগুলো মানা হয় না, আমরা প্রায় যদি খবর কাগজ খুলি দেখতে পাই শ্রমিকরা মারা গেছেন, বিভিন্ন ক্ষেত্রে কেমিক্যাল ফ্যাক্টরিজগুলোতে অনেক কোনোভাবে কেমিক্যাল বেরিয়ে কিংবা তার ইয়ের সাথে যেসব ফ্যাক্টরিতে শার্প মানে ধারালো জিনিসপত্র নিয়ে কাজ হয় অনেক ক্ষেত্রে শ্রমিকরা হাত পা খোয়ান অথবা মারাও যান, এমনও হয়েছে। তো এইগুলো কিন্তু বেশিরভাগই হয় বিধিগুলোকে না মানার জন্য এবং এটা দুপক্ষই দায়ী, অনেক ক্ষেত্রে নিয়োগকারী তারাও এটা প্রদান করেন না, অনেক ক্ষেত্রে প্রদান করার পরেও শ্রমিক সেটা মেনে চলেন না, তাতে দুপক্ষই দায়ী।
1: হ্যাঁ, মানে আমি ঠিক এই প্রসঙ্গ ধরে একটা কথা জানতে চাইবো যে এই কারখানার মালিক বা কোনো সংস্থা যদি এই সুরক্ষা নীতি না মানেন তাহলে বা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে কি আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
0: আইন যখন হয় তাতে আইনি পদক্ষেপও থাকে, তাকে পেনাল্টি দিতে হয় মানে তাকে ফাইন করা হয়, অনেক ক্ষেত্রে কারাবাসের ব্যবস্থাও করা আছে, কিন্তু আমাদের দেশে মামলা হলে সেই মামলাটা অনেক দিন ধরে চলে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিটা কিন্তু শ্রমিকের হয়েই চলেছে। তারপরে ক্ষতিপূরণও পাওয়া যায় অনেক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যান তাহলে আইন আছে, তার কত বয়স, কতদিন কাজ করেছেন এইসব দেখে তার একটা কম্পেনসেশন, তার একটা ল আছে সেই অনুযায়ী তাকে কম্পেনসেশন দেওয়া হয়, সেটা 10 লাখ টাকা হতে পারে, 5 লাখ টাকা হতে পারে, কম্পেনসেশন কমিশনার আছেন তিনি ঠিক করেন অবস্থা অনুযায়ী কত টাকা কম্পেনসেশন হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে একেবারে ফ্যাটাল কিছু মানে মৃত্যুর ক্ষেত্রে হয়তো কিছু একটা তার পরিবার কিছু পেয়ে থাকেন, কিন্তু আমরা যদি মৃত্যুটাকে প্রতিহত করতে পারি বোধহয় সেটা সবচেয়ে ভালো কাজ হবে।
1: ঠিক ঠিক,
0: তো সেই আইনগুলো কিন্তু যতটা মানার কথা অনেক সময় মানা হয় না, ক্ষেত্রে ওই যে 187টি ইম্পর্টেন্ট হয়ে ওই একটা কালচার বানাতে হবে, কারণ ল না মানে আইনকে ঠিক একদম পুরো সবসময় পেছনে দাঁড়িয়ে আইন মানানো হচ্ছে এটা মুশকিল। আর এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে ফলটা হচ্ছে যে জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে মানে এই ক্ষেত্রে আর কি, তো সেক্ষেত্রে কিংবা জীবন মৃত্যু না হলেও খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে ক্ষেত্রে পরবর্তীকালে সে হয়তো কাজ করার জায়গায় গিয়ে নাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ আইন আছে, কিন্তু সবসময় আইনগুলোকে ওইভাবে পালন করা হয়তো হয় না, দুপক্ষেরই ত্রুটি আছে, তবে আইন আছে, আইনে ফাইন দেওয়ার ব্যাপার আছে অথবা যদি মৃত্যু ঘটে তাহলে হয়তো কম্পেনসেশন নিয়োগকারীকে দিতে হয় সেটার ব্যবস্থা আছে।
1: আচ্ছা, সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনেরও পরিবর্তন হয়, আইন পরিবর্তিত, তাহলে এক্ষেত্রে এই সুরক্ষা আইনের মধ্যে এমন কি লক্ষণীয় পরিবর্তন ঘটেছে যেটা আজকে আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে মানে আলোচিত হতে পারে এই অনুষ্ঠানে?
0: যেটা আপনাকে বললাম যে ফ্যাক্টরিজ অ্যাক্টটা একদম প্রথম দিককার অ্যাক্ট, যেটা কাজের স্বাস্থ্য এবং সুরক্ষার ক্ষেত্রে বলা যেতে পারে ওটা মাদার আইন মানে একদম প্রথম থেকে, তারপরে মাইন্স প্ল্যান্টেশন ডক পোর্ট ওয়ার্কার্স কনস্ট্রাকশন ওয়ার্কার হয়েছে। 2017-18 সালে এসে কেন্দ্রীয় সরকার আইনগুলো আমাদের যে শ্রম আইনগুলো আছে সংখ্যায় অনেক বেশি এবং পুরনো হয়ে যাওয়ার জন্য তারা অতটা কার্যকরী হচ্ছিল না, সেজন্য তারা নতুন করে আইনগুলোকে সাজানোর চেষ্টা করেছেন, তো 4টি ভাগে ভাগ করেছিলেন, তার মধ্যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা একটি বিষয়। যে আইনগুলো কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা দেখত ফ্যাক্টরিজ অ্যাক্ট সহ, সেগুলোকে ওনারা একটা কোডের আওতায় এনেছেন। তো

0: এনে সেটাকে ওনারা OSHWC কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং কাজের পরিবেশের আইন 2020 সালের সেপ্টেম্বর মাসে সেই আইন পাশ হয়, তারপরে রাষ্ট্রপতির অনুমোদনও সেটা পেয়ে গেছে। যদিও কোনো অজানা কারণে এখনো পর্যন্ত সেই আইন প্রণয়ন করা শুরু হয়নি, তবে আইনটা হয়েছে, যে কোনো দিন ওটা শুরু হয়ে যেতে পারে। তাতে বর্তমানে 13টি আইনকে একসাথে একটি একত্রিত করে একটি কোড বানানো হয়েছে। তো তার মধ্যে সমস্ত কিছু, কিন্তু মানে এখন যে প্রবলেমটা রয়েছে সুরক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই বেশিরভাগ আইনগুলো যদি ওই একটি কর্মক্ষেত্র ধরে হয় আর কি, কর্মক্ষেত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে, তাতে বলা হয়েছে যেখানে 10 অথবা তার অধিক শ্রমিক কাজ করেন সেক্ষেত্রে এই আইনটা লাগু হবে। তার মানে অন্যভাবে দেখলে 10-এর কম যদি শ্রমিক থাকেন সেক্ষেত্রে কিন্তু আইনটা কিছু নেই।
1: আচ্ছা,
0: কিন্তু আমাদের দেশে 90% বেশি কর্মক্ষেত্র হচ্ছে যেখানে 10 বা তার কম শ্রমিক কাজ করেন, যেগুলোকে আমরা অসংগঠিত ক্ষেত্র বলি। তো অসংগঠিত ক্ষেত্রে কিন্তু কোনো কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিধি লাগুই হয় না।
1: ঠিক ঠিক,
0: তা আমরা আশা করেছিলাম 2020 যখন একত্র করে আবার একটি নতুন ভাবে ওটাকে দেখা হচ্ছে, হয়তোবা সবার ক্ষেত্রে, মানে যেটা C-155 যেটা বললাম, যেটা ফার্স্ট 1981 যেটা আইএলওর, যেটা এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কনভেনশন, তো সেই কনভেনশনে বলা হয়েছে যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমস্ত শ্রমিকের ক্ষেত্রে এটা হওয়া উচিত। মানে 10 অথবা তার বেশি হলে হবে, যেখানে 8-9 শ্রমিক কাজ করেন, যেখানে ইভেন 1 শ্রমিকও কাজ করেন, সেখানেও তো তার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। জীবন মরণের যেখানে বিষয় রয়েছে তখন সেটাই গুরুত্বপূর্ণ হয়ে
1: যায়।
0: আমাদের দেশের এই সংক্রান্ত আইনের সবচেয়ে বেশি দুর্বলতা হলো এটা একটা সময়ের পর লাগু হয়, মানে 10 অথবা তার বেশি, তার নিচে যারা শ্রমিক রয়েছেন, আপনি বেশিরভাগ ছোট কলকারখানায় যান, দেখবেন খুব কম সংখ্যক শ্রমিক সেখানে কাজ করছেন। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন সরকারিভাবে, তাহলে আইন সেক্ষেত্রে লাগু হচ্ছে না। তো ভেবেছিলাম 2020 যখন করে আইনটাকে সাজানো হচ্ছে হবে, কিন্তু এখনো যেটা অসুবিধে থাকছে যে এটাকে আমরা সার্বজনীন করা যাচ্ছে না, কিন্তু কোথাও একটা সার্বজনীন জন্য এখনো পর্যন্ত 81 কনভেনশন C-155 কিন্তু সেটাকে এখনো ভারত সরকার তৈরি করেননি, মানে এখনো অনুমোদন দেননি। যদিও 83টা অন্য বেশিরভাগ দেশই মানে সেটাকে অনুমোদন, মানে তারা র্যাটিফাই করেছেন, সই করেছেন, কিন্তু ভারত এখনো র্যাটিফাই করেননি। তার কারণটা হচ্ছে ভারত, মানে আমরা নিজেদের দেশে সর্বজনীন করতে পারিনি স্বাস্থ্যবিধির যে সুরক্ষা, যে আইন রয়েছে তাকে আমরা করতে পারিনি। একজন শ্রমিকের জীবনও
1: গুরুত্বপূর্ণ, একেবারেই তাই। আচ্ছা, ভবিষ্যতে কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি একটু জানান।
0: এক তো হচ্ছে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে মানা, যেমন আমি বললাম অসংগঠিত ক্ষেত্রে অনেক আইন প্রযোজ্যই হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে আমাদের এক পরিকাঠামো তৈরি করা। আমাদের অনেক শ্রমিকদের একেবারেই সচেতনতা নেই যে তারা যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশটা তাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়, সেটা তারা জানেন না। তো এক্ষেত্রে সরকারকে অনেকটা এগিয়ে আসতে হবে, আরো বেশি সচেতনতা সৃষ্টি তৈরি করা ক্ষেত্রে করতে হবে, এবং বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা নিয়োগকারী রয়েছেন অথবা যেখানে নিয়োগকারী নেই অনেক ক্ষেত্রে, যেমন ধরুন অনেকেই আমাদের দেশে তো শ্রমিকের যোগান, শ্রমিকের চাহিদা থেকে অনেক বেশি, ফলে অনেকেই হয়তো সেই অর্থে যাকে আমরা বলি নিয়মিত কাজ পান না, তো তারা কোনোভাবে কোনো রকম কাজ করেন, ধরুন রাস্তার পাশে কিছু বিক্রি করছেন অথবা মুটে মজুরের কাজ করছেন, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন, সেই জায়গাতে কিন্তু অনেক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে। তো সরকার যদি সেগুলোকে একটু খেয়াল করেন এবং একটা সার্বজনীন পরিকাঠামো করার চেষ্টা করেন, যাতে এই স্বাস্থ্যজনিত যেসব অসুবিধার মধ্যে শ্রমিকরা পড়েন, শ্রমিকরা যেগুলো মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেগুলোতে কিছুটা হলেও কিন্তু আমরা চাইলে প্রতিহত করতে পারি, কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, কিছু নিয়মকানুন মেনটেন করতে পারি, কিছু পরিকাঠামোগত সুযোগ সুবিধা দিতে পারি, তাহলে হয়তো স্বাস্থ্যগত যেসব অসুবিধাগুলো রয়েছে সেগুলো একেবারে দূর না করা গেলেও কিছুটা আটকানো যেতে পারে। আর যেগুলো যেমন বললাম, যেমন সিলোকোসিস টাইপের যেসব বড় বড় অসুখ হচ্ছে কাজের ক্ষেত্রে, সেগুলোকে এবং যে ক্ষেত্রে আইন রয়েছে সেটা আইনটা যাতে আরেকটু ভালোভাবে চলে, তার জন্য যে আইন মানে আইন যাতে মানে প্রতিপালন হয় সেটা দেখার জন্য যে মেশিনারি সেটাও যাতে আরেকটু সচল হয়, তারাও যেন একটু বেশি খেয়াল রাখে যে আইনটা মানা হচ্ছে কিনা, সেগুলো দেখার দরকার। বেশ কিছু জায়গায় আছে যেখানটায় পরিবেশ সংক্রান্ত আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো এক হয়ে যাচ্ছে, তা আমরা যদি ওইটাকে এক করতে পারি, মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবেশ নষ্টের উপরে কিছু কাজ হচ্ছে, আবার এদিকে কিন্তু সেই পরিবেশ নষ্ট হচ্ছে বলে যারা ওই পরিবেশে কাজ করছেন তাদের স্বাস্থ্য খারাপভাবে বিঘ্নিত হচ্ছে, তো দুটোকে যদি এক করা যায় কিছুটা ক্ষেত্রে, মানে এনভায়রনমেন্ট মানে আমরা পরিবেশ সচেতনতার সাথে স্বাস্থ্য সচেতনতা যদি একসাথে করি, কারণ আমাদের কাজের জগৎটা কিন্তু আজকে আর শুধু ফ্যাক্টরিতে সীমাবদ্ধ নেই, কাজের জগৎটা অনেকটা বাইরে চলে এসেছে, তো বাড়িতেও কাজ হচ্ছে। তো এই সচেতনতা বাড়ানো একটা হতে পারে, যে আইনগুলো আছে সেই আইনগুলো যাতে আরো ভালো

0: প্রতিপালন করা হয় সেটা দেখা হতে পারে। ভেতর থেকে একটি পরিকাঠামো কিংবা সচেতনতা তৈরি করা উচিত, যেখানে মানুষ অনেকটা নিজে থেকে এগুলো আস্তে আস্তে মেনে মেনে চলা শুরু করবে। এবং আরেকটা সবচেয়ে ভালো হয় যেটা করা যায়, এটা যাতে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই ব্যাপারটা যদি করা যেতে পারে তাহলে তো সবচেয়ে ভালো হয়।
1: আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রাক্তন জয়েন্ট লেবার

0: সুখ সরকার। বর্তমানে তিনি গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক। অনেক ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা,
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।

শিল্প সংলাপ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনবেন আরাধনা ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি চাষুবীর গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্যানাডা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 পৌঁছেছে। গোয়ার ইথান ভাস ও জিবি হর্ষবর্ধন একই দিনে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপে ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এফ এর দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এই পর্বে আজ রাতে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16 পৌঁছেছে। লস এঞ্জেলস স্টেডিয়ামে গতকাল কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে কানাডার হয়ে জয়সূচক গোল করেন স্টিফেন এস্তাকিও। ব্রিটেনের টেনিস তারকা এমা রাদুকানু উইম্বলডন থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডান পায়ের চোটের কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে 23 বছর বয়সী রাদুকানু জানিয়েছেন। নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ 2-1 জিতে নিয়েছে। নটিংহামে আজ তৃতীয় টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড 160 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 373 রান। 212 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। জ্যাকারি ফোক্স 3টি, নাথান স্মিথ ও মিচেল স্যান্টনার 2টি করে উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড 438 ও 9 উইকেটে 288 ডিক্লেয়ার্ড, ইংল্যান্ড 354 এবং 112। এদিকে এই টেস্ট শেষেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গতকালই তিনি অবসরের কথা ঘোষণা করেন। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস দেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে 278টি ম্যাচে 11,276 রান করেছেন। ওভালে আগামীকাল মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে 2টিতে পরাজিত হয়ে শেষ 4-এ পৌঁছেছে। বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ফাইনাল রবিবার লর্ডসে অনুষ্ঠিত হবে। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিয়েছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 155 রান। ভারত 9 উইকেটে 153 রান তুলতে সমর্থ হয়। তিলক ভার্মা 55 রান করেন। দাবায় একই দিনে ভারতের 2 খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন করেছেন। গোয়ার 14 বছর বয়সী দাবারু ইথান ভাস দেশের 96তম এবং চেন্নাইয়ের 22 বছর বয়সী দাবারু জিপি হর্ষবর্ধন 97তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো চেস সামার প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার হয়েছেন ইথান। অন্যদিকে চেন্নাইয়ে আয়োজিত দ্বিতীয় চোলা চেস প্রতিযোগিতায় 9 রাউন্ডের ম্যাচে অপরাজিত থেকে 6.5 পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন করেছেন হর্ষবর্ধন। উল্লেখ্য, বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডের নিয়মানুসারে একজন দাবারুকে গ্র্যান্ডমাস্টার হতে গেলে 2500 ইএলও রেটিং এবং 3টি ফিডে নর্ম পেতে হয়। ইন্দোনেশিয়া পুরুষদের এবিসি ভলিবল কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়াকে 34-32, 25-16, 25-23 ব্যবধানে হারিয়ে খেতাব জেতে

0: তারা। লন্ডনে গতকাল পুরুষদের এফআইএইচ প্রো হকি লীগের ম্যাচে ভারত পেনাল্টি শুট আউটে 3-2 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। ভারতের পক্ষে অভিষেক শিলান্ডার লাকরা ও হার্দিক সিং গোল করেছেন। ভারতের প্রমোদ ভগত ব্রিটিশ অ্যান্ড আইরিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের SL3 বিভাগে স্বর্ণপদক জিতেছেন। আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল তিনি স্বদেশীয় প্রতিপক্ষ নীতিশ কুমারকে 23-21, 21-24 গেমে হারিয়ে দেন। মিক্সড ডাবলসে SH6 বিভাগে টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী কৃষ্ণনাগার নিত্যশ্রীর সঙ্গে জুটি বেঁধে রূপো জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্যানাডা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 পৌঁছেছে। গোয়ার ইথান ভাস ও জিবি হর্ষবর্ধন একই দিনে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। খেলার খবর আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমে রাত প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

আধুনিক গানে এবারে শিল্পী কিশোর কুমার। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে সাতটি সর্বোত্তম যুদ্ধ সেবা পদ

0: 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীষ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলস রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, তিন দিনের সেসেল সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai, Pradhan Mantri Jan Arogya Yojana, has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people, and now India is the world's largest digital public infrastructure healthcare.
0: শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনে তাঁর সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্র

0: ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের তিন ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF-এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। CAA বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
1: বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত। এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, BJP-র M নাগারাজা, পঞ্জাব থেকে BJP নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। BJP-র সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা UGC-CC আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী BJP নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, सेशल्स के साथ 50 वर्ष की साझेदारी अब नवाचार।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে সাগর ছায়াছবির গান। গীতিকার জাভেদ আখতার, সুর দিয়েছেন রাহুল দেববর্মন। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি স্যাচুবে গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৭২%। বৃষ্টি হয়েছে ২৭.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ২রা জুলাই পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। ৩রা জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূল সমুদ্র সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ঘণ্টায়। তাই ৩রা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। এবারে অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। ৩০ জুন সঞ্চয়িতা ও গীতাঞ্জলি সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

গীতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী অর্পিতা দত্ত, 6:35 রাম চরিত মানস 157 পর্ব, 6:45 অতুল প্রসাদের গান শিল্পী মৈত্রী চক্রবর্তী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি শিল্পী নবনীতা মণ্ডল, 8:45 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী সৌমিক দাস, 9:10 রাস্তারা উপস্থাপনায় সুলাকসানা পর্বত, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তানন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় সুলাকসানা পর্বত, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের দুটি অনুষ্ঠানে উপস্থাপনায় সংযুক্তানন্দী, 2:30 শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গান শিল্পী মৈত্রী চক্রবর্তী, 5:20 উর্বশী উপস্থাপনায় ভারতী দত্ত, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা বলবেন ভারতী দত্ত, 6:30 ICC মহিলা T20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের ধারাভাষ্য হিন্দি এবং ইংরেজিতে শুনবেন, নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন গুলগুলশান, 7:10 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় ভারতী দত্ত, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান স্পটলাইটের বাংলা রূপান্তর, 8:30 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা থেকে পাঠ, সঙ্গীতাঞ্জলি 6:05 6:30 আজকের চাষবাস কথিকা, বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন বলবেন প্রশান্ত চট্টোপাধ্যায়, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, পেশাগত রোগ বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, তৃতীয় পর্ব, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত, 8:00 জানা অজানায় কথিকা, স্মরণে বরণে প্রশান্ত চন্দ্র মহালনাবিশ, রচনা পঞ্চানন মণ্ডল, 8:05 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 8:20 উত্তরণ বিশেষভাবে সক্ষম মামনি জানা পাত্র সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান জেলা চিঠি, 9:25 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ফেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান আড্ডায় অ্যাডভেঞ্চার উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও দেবজিৎ অধিকারী, 12:00 নজরুলগীতি শিল্পী নবনীতা মণ্ডল, 12:15 লোকগীতি শিল্পী সৌমিক দাস, 12:33 উনজমির দুনো ফসল তরমুজ থেকে গুড় তৈরি অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় সু উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদানে গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস সঙ্গে দুই শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি ভাষার বিখ্যাত কবি ড দমন সাহু বলবেন পরিমল হেমব্রম, 6:15 1855 সালের সাঁওতাল বিদ্রোহ বা হুলের উপর নির্মিত নাটক রচনা ও প্রযোজনা পরিমল হেমব্রম, 6:38 কৃষি কথার আসর বর্ষাকালে গবাদি প্রাণীর রোগ ও প্রতিকার এই বিষয়ে ড ইন্দ্রনীল সামন্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 তর্জাগান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা বলবেন দেবশ্রী ঘোষ, 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী নাটক ঝি রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা আশির গিরি, 8:45 অর্থনীতির দুনিয়া ব্যাংক ব্যবস্থার ইতিহাস এ বিষয়ে আলোচনায় বিজেতেন্দ্র মণ্ডল ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ড সুপর্ণা নন্দী পাল শুনবেন দ্বিতীয় পর্ব, 9:00 খেয়াল অনিরুদ্ধ ভট্টাচার্য, 9:30 শ্রবণী কথিকা স্মরণে বরণে অমিয় চক্রবর্তী বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়, এরপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী নবনীতা মণ্ডল, 10:45 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 11:00 লোকগীতি শিল্পী সৌমিক দাস, 11:10 শরদ শিল্পী অভিষেক লাহিড়ি। শুনলেন অনুষ্ঠান পরিচিতি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের, এখানেই সমাপ্ত।